আমার নামা জ্ঞান মিলথে, হ্যাঁ দেশ দুনিয়ামা আনে আনে জিনিস ও ফের প্রকৃতিকে বারে মে জানকারি মিলথে, কিস্সা কাহিনী পড়ে লে আমার কল্পনা শক্তি বাড়থে, বৈসনে খেলে কুদে লে আমার শরীর হ পোট হোথে, আমার শারীরিক মানসিক ও সামাজিক বিকাশ ঘলো হোথে। ও সবলে বড়কা বাত হে খেলত বেড়া না এক দূসরকে মদত ঘলো করথাও, সঙ্গমা এক দূসর সঙ্গ তালমেল বনাকে বড়িয়া ঢঙ্গলে খেলথাও কে কেসে জিতাও, হ্যাঁ ও সোচাও তো অত্যে কাকন কামলা খেলত বেড়া আপ মন আপে চাপ জান ডারথ আউ সব আউ না খেলকুদ মে কোনো বাঁধা আইল না উহুলা তুরতে হল করে কে হল কর ডাত হো না তো হোগে না আম কে আম আউ গুঠলি কে দাম, মানে খেল কে খেল সঙ্গমা শারীরিক ও মানসিক বিকাশ ঘলো। তা আবো তো আমার সঙ্গওয়ারি মন কোন সে খেলা খেলাতে এক গীত কে মাধ্যম লে খুডু ডুডু খেল গীত পুনারাম সাহু পুষ্পলতা ও সঙ্গওয়ারি মন কে গায়ে এ গীত লা।